লুলিনসার ছথা নিয়ামগুলা ছছপসার লুথা ইয়ামগুসছে গুজেকি কেচু দেনপিয়ে মংসি ওয়লহা কাজিকে সাবজু সিবিয়ে থুনি লাগব ইউসি গাংবে দুথা ইয়ানা লহিউ গাংদিপ চিবার কোসছে জুগুয়সি তাইনেলহে সাবজু নি চিজিনি সিকি থুন জিতুপিয়ে জিনে গুজে সিমে হিমপার সাবজু নি মি সিমজু লেথুনপিয়ে দেচা সিদা দিমু সুমকি গুরুয়াতি লুঙা ই সুমকি গগু জোয়াথা লুকি নমগুরথা গুইকু গিকুর চুংতি কিংদথা দোকজুথা সদসো ন্যাম গুগুর চুসামে থকি কেকি দানথা নাকিথা রেমে ইয়াংজুথা দুনদি চাকথা সেপকি গ্যাদিপথা লুকি কিগুর কসুমছেথি চিনাং সংসুমকি